আকাশবাণী কলকাতা, আজ শুক্রবার, 22শে জ্যৈষ্ঠ, 1948 শকাব্দ, 12ই জুন, 2026 খ্রিস্টাব্দ, 28শে জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। আজ সূর্যোদয় ভোর 4:54 হয়ে 16 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যা 6:17 হয়ে 34 সেকেন্ডে। স্টুডিওর ঘড়িতে এখন 5:57 হয়ে 25 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন আপনাদের জানিয়ে দিই আজ 12 জুন 2026 শুক্রবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস কথিকা মাটির স্বাস্থ্য রক্ষায় মালচিং বলবেন ডক্টর অনুপম মুখোপাধ্যায়। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা গরমে ফোঁড়া বলবেন ডাক্তার অবন্তী সাহা। সকাল 6:45 প্রাত্যহিকী উপস্থাপনে থাকবেন সুচিস্মিতা গুপ্ত এবং অমরেশ মুখোপাধ্যায়। 7:45 অনন্যা মজুমদার বাগচির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 8:00 জানা অজানা দূষণ রোধে গ্রিন কেমিস্ট্রি এ বিষয়ে বলবেন ডক্টর অর্ণব হালদার। 8:05 নিরাময় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 8:20 গান্ধী চর্চা বিষয় গান্ধী ভাবনায় রামরাজ্য বলবেন কানন বিহারী গোস্বামী। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী ধ্রুবজ্যোতি চক্রবর্তী। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের দ্বিতীয় পর্ব। 10:00 গানের বেলায় উপস্থাপনে থাকবেন অমৃতা হালদার রায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন উপস্থাপনে থাকবেন ঋত্বিক শিকদার ও পৌলমী বাগ। অতিথি হিসেবে থাকবেন জৈব রসায়ন এবং জীব পদার্থবিদ্যার অধ্যক্ষ অংশুমান বাগজি। বেলা 12:00 ব্রজরানী বেসকারীর কণ্ঠে শুনবেন কীর্তন। লোকগীতি শুনবেন অন্তরা নস্করের কণ্ঠে বেলা 12:15। 12:33 উনজমির দুন ফসল বিষয় খরিফ মরশুমে ডাল চাষ উপস্থাপনা সুব্রত চক্রবর্তী। সঙ্গে থাকবেন ডক্টর অমিতাভ বন্দ্যোপাধ্যায়। 1:00 যুববাণী অনুষ্ঠান গৌরবময় 90 উপস্থাপনা শ্রীপর্ণা পাল। 1:45 মহিলা মহল অন্দর সংবাদ উপস্থাপনা অনিন্দিতা মল্লিক। অতিথি হিসেবে থাকবেন রেবা মুর্মু। দুপুর 2:30 সাঁওতালি অনুষ্ঠান দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 গীতাঞ্জলি প্রসাদ তরঙ্গে ক্রীড়াঙ্গন উপস্থাপনা গৌরব মুখোপাধ্যায়। স্টুডিও বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। বিকেল 5:30 বিদ্যার্থীদের জন্য। সন্ধ্যা 6:05 এবং 6:15 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কৃষি কথার আসর। 7:30 সমীক্ষা বলবেন তরুণ পাল। রাত 8:00 নাটক হংসেশ্বরী রচনা নারায়ণ সান্যাল বেতার নাট্যরূপ রতন কুমার ঘোষ প্রযোজনা শোভন লাল মুখোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী ধ্রুবজ্যোতি চক্রবর্তী। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনন্যা মজুমদার বাগচি। 9:45 অনির্বাণ দাসের কণ্ঠে নজরুল গীতি। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 কীর্তন শিল্পী ব্রজরানী বেসকারী। 10:45 আধুনিক গান শুনবেন অমিত কুমার গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন ঠুমরি ও দাদরা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় প্রথম অধিবেশনে সকাল 6:15 সুভদ্র সঙ্গীত শুনবেন ধ্রুপদ শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনুপ্রিয়া সেন। 6:35 ধারাবাহিক রামচরিত মানস শুনবেন 139তম পর্ব। 6:45 ভজন শিল্পী অনির্বাণ দাস। 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা অঙ্কিতা ঘোষ। 8:30 নজরুল গীতি শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়। পিয়ালি হালদারের কণ্ঠে

দ্বিজেন্দ্র গীতি সকাল 8:45, 9:10, রাজধারা 10:15, আঞ্জুমান 11:00, পাশ্চাত্য সঙ্গীত বেলা 12:00, সুরভি 12:20, এবং 1:00 শুনবেন পাশ্চাত্য সঙ্গীতে অনুষ্ঠান, দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতে অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পিয়ালি গঙ্গোপাধ্যায়, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুল গীতি শিল্পী অনন্যা মজুমদার বাগজি, 5:20 উর্বশী, সন্ধ্যা 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুলগুলশান, সন্ধ্যা 7:10 আধুনিক গান শিল্পী অমিত কুমার গঙ্গোপাধ্যায়, 7:30 দর্পণ, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, রাত 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতে অনুষ্ঠান এবং রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম 12 জুন 2026 শুক্রবারের গীতাঞ্জলি এবং সঞ্চিত প্রচার তরঙ্গের আজ সারাদিনের অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুরু হচ্ছে সুভদ্র সঙ্গীত। এই অনুষ্ঠানে আজ শুনবেন ধ্রুপদ, শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র। প্রথমে শুনবেন রাগ ভৈরব, তারপর শুনবেন রাগ যোগিয়া, শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র।

শেষ হলো সুভদ্র সঙ্গীত। আজ শুনলেন ধ্রুপদ শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র। প্রথমে শুনলেন রাগ ভৈরব, তারপর যোগিয়া, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। আজকে শিল্পী অনুপ্রিয়া সেন।

শেষ হলো রবীন্দ্রসঙ্গীত। আজকে শিল্পী ছিলেন অনুপ্রিয়া সেন, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুরু হচ্ছে রামচরিতমানস। আজ শুনবেন 139তম পর্ব।

শেষ হল রামচরিতমানস। আজ শুনলেন 139তম পর্ব, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন ভজন, আজকের শিল্পী অনির্বাণ দাস।

শেষ হলো ভজন। আজকে শিল্পী ছিলেন অনির্বাণ দাস। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, একটু পরে দিল্লি কেন্দ্র থেকে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এবং নিউজ অন এয়ার অ্যাপে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ।

এতটার মধ্যে কোথায় যেন লুকিয়ে রয়েছে ভোরের প্রথম আলো, শিশির ভেজা ঘাসের কোমলতা আর এক নির্মল পৃথিবীর স্বপ্ন। সকালের স্নিগ্ধ আলো যেমন দীর্ঘ অন্ধকারের পর নতুন দিনের বার্তা নিয়ে আসে, তেমনি একটি শিশুর হাসি আমাদের মনে আশার আলো জ্বালিয়ে দেয়। শিশুর চোখে থাকে না কোনো কপটতা, কোনো হিসেব নিকেশ, কোনো বিভাজন। সেখানে থাকে কেবল বিস্ময়, কৌতূহল আর পৃথিবীকে ভালোবেসে দেখার এক সহজ ক্ষমতা। সেই কারণেই হয়তো শিশুর হাসির সঙ্গে আমরা তুলনা করি সকালের নির্মল আলোকে। জানো বন্ধু, জীবনের পথে চলতে চলতে মানুষ বড় হয়, অভিজ্ঞতা অর্জন করে, সাফল্য পায়, আবার ব্যর্থতারও মুখোমুখি হয়। কিন্তু সেই বড় হওয়ার ভিড়ে কোথাও যেন হারিয়ে যেতে থাকে শিশুর মতো সহজ সরল মন। অথচ জীবনের প্রকৃত সৌন্দর্য হয়তো লুকিয়ে রয়েছে সেই সারল্যটুকুর মধ্যেই, মানুষের প্রতি বিশ্বাস রাখা, ছোট ছোট আনন্দে খুশি হতে পারা, কিংবা ধরো কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারা। এসব তো শিশু মনেরই বৈশিষ্ট্য, তাই না? তারা আমাদের মনে করিয়ে দেয় জীবনকে জটিল করে তোলার পরিবর্তে সহজ করে দেখা এক ধরনের শিক্ষা। পৃথিবীকে সুন্দর করে গড়তে প্রযুক্তি, উন্নয়ন কিংবা অর্থের প্রয়োজন তো অবশ্যই আছে, কিন্তু তার সঙ্গে প্রয়োজন শিশুর মতো নির্মল হৃদয়। হয়তো সেই কারণেই আমরা বড় হলেও মনের ভিতরে খানিকটা শৈশবকে বাঁচিয়ে রাখতে চাই, কারণ সেই শিশুই আমাদের মানবিক করে, সংবেদনশীল করে এবং বারবার মনে করিয়ে দেয় পবিত্রতা কখনোই দুর্বলতা নয়, বরং সেটাই মানুষের সবচেয়ে বড় শক্তি। কিন্তু বন্ধু, কি জানো সবচেয়ে বেদনাদায়ক জায়গাটা কোথায়? এই পৃথিবীতে সব শিশু সমানভাবে সেই শৈশবের অধিকার পায় না। কোথাও কোথাও আমাদের মানবিকতা ক্ষুণ্ণ হয়, আমাদের সামাজিক বিবেক স্তব্ধ হয়ে যায়, আর সেই অন্ধকারের মধ্যেই জন্ম নেয় এক ভয়ঙ্কর সামাজিক ব্যাধি, যাকে আমরা শিশু শ্রম বলি। যে হাতের মুঠোয় থাকার কথা ছিল রং পেন্সিল, গল্পের বই কিংবা স্বপ্নের রামধনু, সেই হাতই অনেক সময় বাধ্য হয় শ্রমের কঠিন বোঝা বহন করতে। যে চোখে ভবিষ্যতের স্বপ্ন দেখার কথা, সেই চোখে নেমে আসে ক্লান্তির ছায়া। শৈশবের আনন্দ, খেলার মাঠ, বিদ্যালয়ের পাঠ, বন্ধু বান্ধব সব কিছু হারিয়ে গিয়ে জীবন হয়ে ওঠে সংগ্রামের আর এক নাম। আমি তোমার কথা বন্ধু অঙ্কিতা, রয়েছি তোমার সঙ্গে, আর আজ শিশু শ্রম বিরোধী দিবস। তোমার সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলবো, কারণ শিশু শ্রম কেবল একটা সামাজিক সমস্যা নয়, এটা আমাদের মানবিকতারও এক কঠিন পরীক্ষা। একটি শিশুর শৈশব কেড়ে নেওয়া মানে শুধু বর্তমান নয়, তার ভবিষ্যৎকেও অন্ধ করে দেওয়া। বন্ধু, একটা গানের পরে ফিরছি তোমার সঙ্গে। এখন শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা রইল তোমার জন্য।

0: বন্ধু, গানের পরে তোমার সঙ্গে ফিরলাম এক আকাশ বন্ধুতা নিয়ে। এখন সময়ে আজকের দিনের বিশেষত্বটা জেনে নেওয়ার। এখন সময়ে আজ এই দিনে।
1: আজ এই দিনে
0: 1898 সালে আজকের দিনে স্পেনীয় উপনিবেশ থেকে মুক্ত হয়ে ফিলিপিন্স স্বাধীনতা লাভ করে। 1897 সালে আজকের দিনে ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায় 19 শতাব্দীর বাঙালি কবি পরলোক গমন করেন। কলেজের শিক্ষা শেষ করে তিনি সরকারি কাজে যোগ দেন। হুগলি জেলা থেকে প্রকাশিত মাসিক পত্রিকা পূর্ণিমার সঙ্গে প্রকাশকাল থেকে সংযুক্ত ছিলেন। তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো হল চিত্তমুকুর, বাসন্তী, যোগেশ। যোগেশ কাব্যগ্রন্থটি সমকালীন বাঙালি তরুণের দ্বিধা দ্বন্দ্বের কাব্যরূপ এবং এটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। তিনি সুধাময়ী নামে একটি উপন্যাসও রচনা করেছেন। 1986 সালে আজকের দিনে অমিয় চক্রবর্তী পরলোক গমন করেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের একজন অন্যতম আধুনিক কবি, শিক্ষাবিদ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব। 2014 সালে আজকের দিনে শক্তিপদ রাজগুরু পরলোক গমন করেন।

0: করেন। তিনি বাঙালি কথা সাহিত্যিক। তাঁর কিছু লেখা এতই জনপ্রিয় এবং চিত্তাকর্ষক ছিল যে বাংলার প্রখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের মতো মানুষও ছবি তৈরির জন্য বেছে নিয়েছিলেন শক্তিপদ রাজগুরুর উপন্যাস। শক্তিপদ রাজগুরু চিত্রনাট্য লেখাতেও সিদ্ধহস্ত ছিলেন। অমানুষ, জীবন কাহিনী, অন্তরে অন্তরে বাঘিনী, বিভিন্ন ছবির চিত্রনাট্য রচনা তাঁরই কৃতিত্ব। প্রায় 100টিরও বেশি উপন্যাস লিখেছিলেন তিনি। তার উল্লেখযোগ্য আরও কয়েকটি রচনা হল অচিন পাখি, জনপদ, অধিগ্রহণ, আজকাল পরশু, স্মৃতিটুকু থাক এবং অন্যান্য।
1: আজ এই দিনে
0: বন্ধু, আজ এই দিনের পরে ফিরলাম তোমার সঙ্গে। জানো তো, শিশু তার বয়সের উপযুক্ত শিক্ষা, খেলা এবং স্বাভাবিক বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়ে জীবিকা অর্জনের জন্য কিংবা পরিবারের আর্থিক চাপে কাজে নিযুক্ত হয়। যখন এই রকম পরিস্থিতি তৈরি হয় তাকেই আমরা শিশু শ্রম বলি। অর্থাৎ যে সময়টুকু একজন শিশুর বেড়ে ওঠার, শেখার, স্বপ্ন দেখার, সেই সময়টুকু যদি কাজের চাপে হারিয়ে যায় তখন সেটাই হয়ে ওঠে শিশুশ্রম। শিশুশ্রম শুধু একটা কাজ নয়, এটা শৈশব হারিয়ে যাওয়ার গল্প। সেখানে শিশুর হাতে কলমের বদলে উঠে আসে হাতুড়ি, বইয়ের বদলে আসে কাজের বোঝা, আর খেলার মাঠের বদলে আসে কর্মক্ষেত্রের চার দেওয়াল। আচ্ছা বন্ধু, ফুটবল বিশ্বকাপ তো এসেই গেল, তোমার যুববাণীর বন্ধুরা এই বিশ্বকাপের মরশুমে তোমার সঙ্গে তো থাকছেই, কেমন করে সেটাই এখন শুনে নেওয়ার পালা।
2: পায়ের জাদুতে কাঁপবে গোটা বিশ্ব। শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
3: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
4: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
6: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
7: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
4: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
7: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
8: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: বন্ধু, আমরা যখন কোনো দিবস পালন করি তখন শুধু একটা দিনকে স্মরণ করি না, তার পেছনে থাকা ইতিহাস, উদ্দেশ্য এবং সামাজিক বার্তাকেও সামনে নিয়ে আসি। ঠিক তেমনই আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবস বা ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবারেরও একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ শিশু যখন শিক্ষা, খেলা এবং স্বাভাবিক শৈশব থেকে বঞ্চিত হয়ে বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত হতে বাধ্য হচ্ছিল, তখন আন্তর্জাতিক স্তরের এই সমস্যা নিয়ে আরও জোরালো সচেতনতা তৈরির প্রয়োজন অনুভূত হয়। সেই প্রেক্ষাপটে 2002 আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রথমবার 12 জুনকে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস হিসেবে পালন করার উদ্যোগ গ্রহণ করে। জানো, এই দিবসের মূল উদ্দেশ্য হল বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা, যাতে শিশু শ্রমকে শুধুমাত্র অর্থনৈতিক সমস্যা হিসেবে নয়, একটি মানবাধিকার সংক্রান্ত সমস্যা হিসেবেও দেখা হয়। শিশু শ্রম একটি শিশুর সমস্ত অধিকারগুলোকে ক্ষতিগ্রস্ত করে। আজকের দিন আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয়, শিশু শ্রমের প্রকৃত চিত্র সম্পর্কে মানুষকে সচেতন করে। সরকার, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানায়। এমন একটি

পরিবেশ গড়ে তোলা দরকার যেখানে কোনো শিশুকে জীবিকার জন্য কাজে সংযুক্ত হতে না হয় সেই বিষয়টাকেই নির্দিষ্ট করে। বন্ধু, এই দিবসের আরও একটা গুরুত্বপূর্ণ দিক কি জানো? প্রতি বছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য বা থিমের মাধ্যমে শিশুশ্রমকে তুলে ধরা হয়। যেমন এবছর অর্থাৎ 2026-এ আজকের দিনের থিম হল শিশু শ্রমের বিরুদ্ধে লাল কার্ড, শিশুদের জন্য ন্যায্য খেলা, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কাজ। তবে এই দিনটার আসল তাৎপর্য বোধহয় একটা কথাতেই ধরা যায়, জানো তো? শিশু শ্রম বিরোধী দিবস আমাদের মনে করিয়ে দেয় শিশুরা কোনো শ্রম শক্তি নয়, তারা ভবিষ্যতের নাগরিক, আগামী দিনের স্বপ্নের বাহক। তাদের হাতে কাজের বোঝা তুলে দেওয়া নয়, তাদের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ করে দেওয়াই সভ্য সমাজের দায়িত্ব। তাই এই 12ই জুন কেবল ক্যালেন্ডারের একটা তারিখ নয়, এটা আমাদের মানবিকতা, সামাজিক দায়িত্ব এবং শিশুদের প্রতি আমাদের অঙ্গীকারকে নতুন করে স্মরণ করার দিন। তবে বন্ধু, এক্ষেত্রে একটা কথা তোমাকে বলি, আইন, প্রশাসনিক নজরদারি, বিদ্যালয়ের সঙ্গে শিশুদের সংযুক্ত রাখা, পরিবারকে আর্থিক এবং সামাজিক সহায়তা দেওয়া, সমস্তটা কিছুর সমন্বয়ে এই শিশুশ্রম মুক্ত সমাজ অবশ্যই গড়ে তোলা সম্ভব। কিন্তু আমরা যদি সচেতন না হই তাহলে কিছুই করা সম্ভব না। তাই প্রথমে আমাদেরকে সচেতন হতে হবে। এখন তোমার জন্য থাকছে অনুপম রায়ের কণ্ঠে এই গানটা। গানের পরে ফিরছি তোমার সঙ্গে।

বন্ধু, গানের পরে ফিরে এলাম তোমার সঙ্গে। আচ্ছা বলো তো, সব শিশু কি স্বেচ্ছায় কাজ করে? অধিকাংশ ক্ষেত্রেই উত্তর হচ্ছে না। দারিদ্র, শিক্ষার অভাব, পারিবারিক সংকট কিংবা সামাজিক অসচেতনতা অনেক শিশুকে এই পথে ঠেলে দেয়। তুমি যদি শিশুশ্রমের মূল কারণ খুঁজতে চাও, তাহলে দেখবে এর পেছনে কেবলমাত্র একটা কারণ কাজ করে না, বরং একাধিক সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক কারণ একে অপরের সঙ্গে জড়িয়ে থেকে এই সমস্যাকে না আরও জটিল করে তোলে। সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে দারিদ্র। অনেক পরিবারে প্রতিদিনের অন্ন সংস্থানই যেখানে একটা বড় চ্যালেঞ্জ, সেখানে শিশুর শিক্ষার খরচ কিংবা দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা ভাবার সুযোগ অনেক সময়ই থাকে না। পরিবারের আয় বাড়ানোর জন্য শিশুদেরকেও কাজে পাঠানো হয়, ফলে শৈশবের পরিবর্তে তাদের জীবনে খুব তাড়াতাড়ি এসে পড়ে দায়িত্বের বোঝা। তবে কি জানো, শুধুমাত্র অর্থনৈতিক সংকটই নয়, সচেতনতার অভাবও একটা গুরুত্বপূর্ণ কারণ। অনেক পরিবার এখনো মনে করে যে অল্প বয়স থেকে কাজ শিখে নেওয়া ভবিষ্যতের জন্য ভালো, কিংবা পড়াশোনার হয়তো তেমন কোনো প্রয়োজনীয়তাই নেই। এই মানসিকতাও শিশুশ্রমকে টিকিয়ে রাখে। কিছু ক্ষেত্রে সামাজিক বৈষম্য, অভিবাসন, পারিবারিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ধরো অভিভাবকের অকাল মৃত্যুর মতো ঘটনাও শিশুদের কাজের দিকে ঠেলে দেয়। জীবনের নিরাপত্তা হারিয়ে গেলে অনেক শিশুর কাছে কাজই বেঁচে থাকার একমাত্র পথ হয়ে দাঁড়ায়। এবার আসি শিক্ষা বঞ্চনা এবং শিশু শ্রমের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে সেই বিষয়ে। এই দুটো বিষয় এমনভাবে পরস্পরের সঙ্গে যুক্ত যে একটাকে অন্যটার কারণ এবং ফল দুইভাবেই দেখা যায়। যখন একজন শিশু বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে না, তখন তার সামনে বিকল্প পথ হিসেবে কাজকর্মে চলে যাওয়াটাই দাঁড়ায়। শিক্ষা থেকে দূরে সরে যাওয়া শিশুরা সহজেই বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। অন্যদিকে একবার কোনো শিশু কাজ শুরু করলে তার নিয়মিত পড়াশুনো চালিয়ে যাওয়া কিন্তু একেবারেই অসম্ভব হয়ে পড়ে। দীর্ঘ কর্ম, শারীরিক ক্লান্তি এবং সময়ের অভাবে বিদ্যালয়ের সঙ্গে তার সম্পর্ক ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যায়। শিক্ষা না পাওয়ার কারণে শিশুরা তো কাজে যুক্ত হয়, আবার কাজে যুক্ত হওয়ার ফলে শিক্ষার সুযোগ আরও দূরে সরে যায়। এর প্রভাব বর্তমানেই কিন্তু সীমাবদ্ধ থাকে না, এটা আমরা সকলেই জানি। এটার প্রভাব সুদূর ভবিষ্যতেও পড়ে, কারণ শিক্ষাহীন একজন মানুষ সাধারণত দক্ষ কর্মসংস্থানের সুযোগ কম পায় এবং অবশ্যই আয় সীমিত থাকে, এবং পরবর্তী প্রজন্ম একই সংকটের মুখোমুখি হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই করা মানে কেবল শিশুদের কর্মক্ষেত্র থেকে সরিয়ে আনা নয়, তাদের হাতে শিক্ষার হাতিয়ার তুলে দেওয়া। একটি বিদ্যালয়ের দরজা যখন কোনো শিশুর জন্য খুলে যায়, তখন শুধু একটা শিক্ষা জীবনের সূচনা হয় না, বরং শোষণ, বঞ্চনা এবং অনিশ্চয়তার অন্ধকার থেকে বেরিয়ে আসার পথও নিশ্চিত হয়। এই কারণে কি জানো তো, আমরা শিক্ষা এবং শিশু শ্রমের প্রশ্নকে আলাদা করে মোটেই দেখতে পাই না। বন্ধু, শিশু শ্রমের ক্ষতি শুধু এই নয় যে একজন শিশু পড়াশুনোর সুযোগ পাচ্ছে না, এর প্রভাব তার মন, শরীর এবং সামগ্রিক বিকাশের উপর ছাপ ফেলে। যে বয়সে একজন শিশুর শরীর স্বাভাবিকভাবে বেড়ে ওঠার কথা, সেই বয়সে অতিরিক্ত শ্রম তার শারীরিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে। ধরো যেসব কাজ শিশুরা করে বা তাদেরকে দিয়ে করানো হয়, যেমন ধরো ভারী জিনিস বহন করা, দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে বা বসে কাজ করা, ধুলো বালি, রাসায়নিক পদার্থ কিংবা অতিরিক্ত তাপের মধ্যে কাজ করার ফলে শিশুদের হাড়, মাংসপেশী এবং মেরুদণ্ড পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক ক্ষেত্রে অপুষ্টি এবং পরিশ্রম একসঙ্গে কাজ করে, ফলে শরীর আরও দুর্বল হয়ে পড়ে। বারবার অসুস্থ হওয়া, সহজে ক্লান্ত হয়ে পড়া এবং শরীরের ক্ষমতা কমে যাওয়া, এগুলো তো লেগেই থাকে।

স্বাস্থ্য ঝুঁকির দিক থেকেও আরেকটা বিষয় অত্যন্ত উদ্বেগজনক, তা হচ্ছে শিশুর মানসিক বিকাশ। কারখানা, নির্মাণ ক্ষেত্র, চায়ের দোকান, ইটভাটা কিংবা অন্যান্য ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করা শিশুদের দুর্ঘটনায় আহত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কোথাও আগুনে পোড়া কিংবা ধরো কোথাও ধারালো অস্ত্রের আঘাত, আবার কখনো বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসার আশঙ্কা থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের অভাব এবং পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না থাকায় বিভিন্ন সংক্রমণ এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যাও দেখতে পাওয়া যায়। একজন শিশু যখন তার সমবয়সীদের মতো খেলাধুলা, শিক্ষা প্রভৃতি থেকে বঞ্চিত হয়, তখন তার মধ্যেও না একটা একাকিত্ব, হতাশা এবং আত্মবিশ্বাসের অভাব তৈরি হয়। অনেক সময় কি হয়, কঠোর ব্যবহার, অবহেলা, ভয় এবং নানানভাবে শোষণের অভিজ্ঞতা তার মনে স্থায়ী ক্ষত তৈরি করে। ধীরে ধীরে শিশুটি মনে করতে শুরু করে যে হয়তো তার স্বপ্ন দেখার অধিকারটাই নেই, তার জীবনে শুধু দায়িত্ব আছে আর দায়িত্ব রক্ষার জন্য চলছে সংগ্রাম। এই অনুভূতি ভবিষ্যতে তার ব্যক্তিত্ব গঠন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সামাজিক সম্পর্কের উপরেও প্রভাব ফেলতে পারে। অনেক শিশু উদ্বেগ, ভীতি কিংবা দীর্ঘস্থায়ী মানসিক চাপে ভুগতে থাকে, যা তাদের স্বাভাবিক বিকাশকে অবশ্যই বাধা দেয়। শিশু শ্রমকে কেবল অর্থনৈতিক সমস্যা হিসেবে দেখলে ভুল হবে, এটা তোমাকে আগেও বলেছি এবং বারবার এই বিষয়টাকেই আমাদের মনে রাখতে হবে। একজন শিশুর সুস্থ, সুন্দর মন এবং সম্ভাবনাময় ভবিষ্যতের উপর আঘাত তৈরি করার জন্য এই প্রসঙ্গটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। যে সমাজ তার শিশুকে শৈশবকে রক্ষা করতে পারে না, সেই সমাজের আগামী কখনোই নিরাপদ নয়, আর সেই কারণে শিশু শ্রম বন্ধ করা একটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো নয়, একটা প্রজন্মকে মর্যাদাপূর্ণ জীবন উপহার দেওয়া। তাই বন্ধু, আমাদের সকলকে এই শিশু শ্রম বিরোধিতায় অংশগ্রহণ করতে হবে। আমাদের বুঝতে হবে শিশুই ভবিষ্যতে সাফল্যের চাবিকাঠি। এখন সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে এই গানটা থাকছে তোমার জন্য, সেই সঙ্গে সঙ্গে আমরা এটাও মনে করব একজন বন্ধুই পারে শিশু শ্রম থেকে একজন শিশুকে বের করে আনতে।

শিশু শ্রম নিয়ে কথা বলতে গেলে আমরা কি করি জানো, প্রায়ই সমস্ত শিশুকে একসঙ্গে দেখি, কিন্তু একটু গভীরে গেলে বোঝা যায় ছেলে শিশু এবং মেয়ে শিশু দুজনেই শিশুশ্রমের শিকার হলেও তাদের অভিজ্ঞতা এবং ক্ষতির ধরন অনেক ক্ষেত্রে আলাদা হয়। আন্তর্জাতিক পরিসংখ্যান কি বলছে এখন সেটাই তোমাকে বলবো। অর্থনৈতিক কাজের ক্ষেত্রে ছেলে শিশুরা সংখ্যায় বেশি। আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং ইউনিসেফের 2024 যৌথ প্রতিবেদনে কি দেখা যাচ্ছে বলতো, বিশ্বে প্রায় 13.8 কোটি শিশু শিশুশ্রমে যুক্ত। এর মধ্যে প্রায় 7.8 কোটি ছেলে এবং 5.9 কোটি মেয়ে শিশুও রয়েছে। 5 থেকে 17 বছর বয়সী শিশুদের মধ্যে প্রায় 8.6% ছেলে এবং 6.9% মেয়ে শিশুশ্রমে যুক্ত। কিন্তু এই পরিসংখ্যানের একটা গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে, সেটা কি? বাড়ির ভেতরে দীর্ঘ সময় ধরে রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা, ছোট ভাই বোন কিংবা বয়স্কদের দেখাশোনার মতো অবৈতনিক গৃহকর্মকে সবসময় এই হিসেবের মধ্যে ধরা হয় না। সেই গৃহশ্রমকে অন্তর্ভুক্ত করলে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়ে শিশুরাই বেশি কাজ করছে। ছেলে শিশুদের ক্ষেত্রে সাধারণত ঝুঁকিপূর্ণ শারীরিক শ্রম বেশি দেখা যায়। তারা নির্মাণ কাজ, কারখানা, ওয়ার্কশপ, কৃষিকাজ, পরিবহন, বিভিন্ন ভারী শ্রম নির্ভর কাজে যুক্ত থাকে। অন্যদিকে মেয়ে শিশুদের কাজ অনেক সময় চোখের আড়ালে থেকে যায়। তারা গৃহ পরিচারিকার কাজ, পরিচর্যামূলক কাজের ক্ষেত্রে কাজ করে। এর ফলে শিক্ষাক্ষেত্রে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি কি হয় জানো তো, সামাজিক বিচ্ছিন্নতা, মানসিক চাপ, শোষণ, এমনকি যৌন নির্যাতনের ঝুঁকিও বৃদ্ধি পায়। অনেক ক্ষেত্রে মেয়েদের কাজকে সহায়তা বলে দেখানো হয়, অথচ বাস্তবে সেটা তো কাজই। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলা দরকার, ছেলে শিশুদের শ্রম দৃশ্যমান বেশি আর মেয়ে শিশুদের শ্রম অদৃশ্য বেশি। তাই সমাজের নজর প্রায়শই ছেলেদের শ্রমের দিকেই যায়, কিন্তু মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হয় গৃহশ্রমের বোঝা, তা কিন্তু আলোচনার বাইরেই থেকে যায়। আরেকটা বিষয় তোমার জানা দরকার, অনেকেই মনে করেন শিশু শ্রম ক্রমশ বাড়ছে, কিন্তু সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান বলছে 2020 সালে যেখানে প্রায় 16 কোটি শিশু শ্রমে নিযুক্ত ছিল, 2024 সালে সেই সংখ্যা কমে প্রায় 13.8 কোটিতে নেমে এসেছে। অর্থাৎ 4 বছরে কিন্তু প্রায় 2 কোটি 24 লক্ষ শিশু শ্রম থেকে বেরিয়ে এসেছে।

তবে সংখ্যাটি এখনও উদ্বেগজনক, কারণ এর মধ্যে প্রায় 5,40,00,000 শিশু ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকর কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তাই শিশুশ্রমের বিরুদ্ধে লড়াই করতে গেলে শুধু শিশুদের কারখানা বা শ্রমক্ষেত্র থেকে সরিয়ে আনলেই হবে না, মেয়ে শিশুদের অদৃশ্য গৃহশ্রমকেও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। কারণ শিশুশ্রমের প্রকৃতি আলাদা হতে পারে, কিন্তু হারিয়ে যাওয়া শৈশবের বেদনা ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রেই তো সমান, তাই না? জানো বন্ধু, বর্তমান সময়ে খুব পরিচিত কিছু শব্দের মধ্যে দুটো শব্দের উল্লেখ আমি করব। একটা হচ্ছে বাল্যবিবাহ এবং আরেকটা হচ্ছে শিশু পাচার। অনেক সময় আমরা ভাবি শিশুশ্রম, শিশু পাচার, বাল্যবিবাহ এগুলো তিনটে আলাদা আলাদা সামাজিক সমস্যা, কিন্তু বাস্তবে এরা অনেকটাই একটা গাছের তিনটে শাখার মতো। আর সেই গাছের শিকড়ে রয়েছে দারিদ্র, শিক্ষা বঞ্চনা এবং লিঙ্গ বৈষম্য। ইউনিসেফের গবেষণা বলছে শিশুশ্রম এবং বাল্যবিবাহ এই দুটোর ক্ষেত্রেই শিক্ষার অভাব একটা গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। যে শিশু বিদ্যালয় বিমুখী হয় তার শ্রমে নিযুক্ত হওয়ার সম্ভাবনা যেমন বাড়ে, বিশেষ করে মেয়ে শিশুদের ক্ষেত্রে বাল্যবিবাহের ঝুঁকিটাও কিন্তু বেড়ে যায়। ইউনিসেফ আরও স্পষ্টভাবে উল্লেখ করছে যে বাল্যবিবাহ শিশুদের শিক্ষা জীবনকে ব্যাহত করে এবং অনেক ক্ষেত্রে তাদের অর্থনৈতিক সুযোগ সীমিত করে দেয়। একটা গুরুত্বপূর্ণ কথা হলো কি জানো, ইউনিসেফের হিসেব অনুযায়ী আজও সারা পৃথিবীতে প্রায় 65 কোটি মেয়ে জীবনে কোনো না কোনো সময় শিশু অবস্থায় বিয়ে করতে বাধ্য হয়েছে। আজকে 21শ শতকে দাঁড়িয়ে আমাদের এই কথাটা কিন্তু সত্যিই অবাক করে, তাই না? এই শিশুদের একটা বড় অংশই পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং পরবর্তী জীবনে দারিদ্রের চক্রে আটকে পড়েছে। এবার আসি এই শিশু পাচারের প্রসঙ্গে। বাস্তবে শিশু পাচারের একটা বড় উদ্দেশ্য হচ্ছে শ্রম শোষণ। অনেক শিশুকে কাজের প্রলোভন দেখিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় এবং পরে তাদের বাধ্যতামূলক কাজে নিযুক্ত করা হয়। অনেক ক্ষেত্রে শিশু শ্রম হচ্ছে শিশু পাচারের ফলাফল। আবার কি হয় জানো তো, দরিদ্র পরিবার যখন সন্তানের কাজের সুযোগ খোঁজে তখনও পাচারের ঝুঁকি তৈরি হয়। ইউনিসেফ দক্ষিণ এশিয়ার একটি গবেষণায় দেখিয়েছে যে শিশু শ্রম, শ্রম অভিবাসন, জোরপূর্বক শ্রম এবং বাল্যবিবাহের মধ্যে একাধিক সংযোগ রয়েছে এবং এগুলোকে আলাদা আলাদা করে দেখলে কি বলতো, পুরো সমস্যাটা মোটেই বোঝা যায় না। একটা বিষয় খুব লক্ষণীয়, যেসব অঞ্চলে অর্থনৈতিক বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ কিংবা চরম দারিদ্র দেখা যায়, সেখানেই স্কুল ছুটের হার, শিশুশ্রম, শিশু পাচার, বাল্যবিবাহ এই সমস্ত কিছুর ঝুঁকি বেড়ে যায়। সাম্প্রতিক বিভিন্ন ক্ষেত্র সমীক্ষাতেও এই প্রবণতা দেখতে পাওয়া গেছে। তাই তুমি যদি আমাকে প্রশ্ন করো এই তিনটি সত্যিই কি পরস্পরের সঙ্গে সংযুক্ত, তাহলে উত্তর হবে হ্যাঁ, যথেষ্ট গভীরভাবে। যদিও একটি ঘটনা ঘটলে অন্যটা ঘটবেই এমনটা বলা যায় না, কিন্তু গবেষণা বলছে যে একই সামাজিক এবং অর্থনৈতিক কারণ থেকে এই তিনটে সমস্যা জন্ম নেয়। একটার উপস্থিতি অন্যটার ঝুঁকি বাড়িয়ে দেয়, সেই কারণে শিশুশ্রম রোধ করতে গেলে তাদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে হবে, পারিবারিক অর্থনৈতিক নিরাপত্তা দিতে হবে এবং শিশু পাচার ও বাল্যবিবাহের বিরুদ্ধে সমান সচেতনতা গড়ে তুলতে হবে। কারণ শৈশবকে রক্ষা করা আসলে একটা লড়াই। তুমি যদি এই সমস্তটার কিছু বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করো যে আচ্ছা, শিশুশ্রম নিয়ে আমরা তো এত কথা বলছি, তাহলে এই বিষয়ে কি কোনো আইন নেই? হ্যাঁ বন্ধু, অবশ্যই আইন রয়েছে। ভারতের সংবিধানের 24 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কারখানা, খনি কিংবা অন্য কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। একই সঙ্গে শিক্ষার অধিকারকেও একটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। শিশুশ্রম রোধে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন হল চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার অ্যাক্ট 1986, যা 2016 সালে সংশোধিত হয়েছে। এই সংশোধনের পর আইন টানা আরও কঠোর হয়েছে। বর্তমানে 14 বছরের কম বয়সী শিশুদের সব ধরনের পেশায় নিয়োগ

0: থেকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া 14-18 বছর বয়সী কিশোর কিশোরীদের ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক কাজে নিয়োগ করাও আইনত নিষিদ্ধ। আইন ভঙ্গ করলে নিয়োগকর্তার জন্য কিন্তু অবশ্যই জরিমানা এবং কারাদণ্ড দুটোরই ব্যবস্থা রয়েছে। এই আইনের পাশাপাশি রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আইন বলছে প্রতিটি শিশুর বিদ্যালয়ে যাওয়ার অধিকার আছে। তাই শিশু শ্রম রোধ এবং শিক্ষার অধিকার দুটি বিষয়ের পরস্পরের পরিপূরক হিসেবে দেখা যায়। 1988 সালে শুরু হওয়া এই প্রকল্প অর্থাৎ ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্টের উদ্দেশ্য হল শিশু শ্রমে নিযুক্ত শিশুদের উদ্ধার করা, তাদের পুনর্বাসন করা এবং পুনরায় শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা। উদ্ধার হওয়া শিশুদের জন্য বিশেষ শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষ স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে সঙ্গে বিভিন্ন সহায়তারও ব্যবস্থা করা হয়। বন্ধু, একটা প্রশ্ন কিন্তু এইসবের পরেও থেকে যায়, শুধু দিবস পালন করলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? শুধু বক্তৃতা, আলোচনা কিংবা সামাজিক মাধ্যমে কয়েকটা পোস্ট করলেই কি শিশুশ্রম বন্ধ হয়ে যাবে? উত্তরটা কিন্তু খুব সহজ, যে না। শিশু শ্রম বিরোধী দিবসের উদ্দেশ্য যদি শুধু খাতায় কলমে সীমাবদ্ধ থাকে তাহলে তার কোনো প্রকৃত অর্থই থাকে না। এই সচেতনতাকে বাস্তবে রূপ দিতে হবে আমাদের দৈনন্দিন আচরণের মাধ্যমে। কেমনভাবে সে কথা তোমাকে বলবো তার আগে এখন সময় বলতে চাই।
1: বিশ্বকাপ আসছে ভাই, এইবারে আর্জেন্টিনাকেই আমার ভোট, বিকজ মেসি ইজ দা অনলি গোট।
2: গোফে তেল মেখে যতই দেখো গাছে কাঁঠাল, এবারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিন্তু পর্তুগাল।
1: আচ্ছা আচ্ছা, ওসব মেসি রোনালদো ছাড়ো ভাই, সেই এক ডায়লগ তোমাদের, একটু এই প্রজন্মে ফিরে এসো। এমবাপে কা নাম সুনা হ্যায় ক্যা?
2: দূর দূর, লামিন ইয়ামেলের এক গোলে এসব এমবাপে বাপ বাপ বলে পালাবে।
1: মিলেনিয়ান হোক বা জেনজি, ফুটবলের প্রতি ভালোবাসা সেই একই, আফটার অল বাঙালি বলে কথা।
2: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।
1: স্কুল থেকে ফিরেই আগে ছিল মাঠে দৌড়ানো, এখন অফিস ফেরো চট জলদি টার্ফে পৌঁছানো।
2: ফুটবল মানে আবেগ, যে আবেগ স্বপ্ন দেখায়। পছন্দের খেলোয়াড়ের মতন একদিন আমি খেলবই।
1: পছন্দের খেলোয়াড়, সেরা সেরা ফুটবলে তোমার কাছে সেরা সেরা কে?
2: তোমার বয়স যদি হয় 16-30, তাহলে ফুটবলে তোমার কাছে সেরার সেরা কে জানিয়ে চিঠি লিখে পাঠিয়ে দাও আমাদের, অনধিক 300 শব্দে।
1: আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।
2: অথবা মেইল করো আমাদের, আমাদের মেইল আইডি yuvavanikolkata@gmail.com, অর্থাৎ yuvavanikolkata@gmail.com।
1: চিঠি পাঠানোর শেষ তারিখ 21 জুন 2026।
2: তাহলে আরো একবার জানিয়ে দিই জুন মাসের বলতে চাইয়ের বিষয়, সেরা সেরা।
0: বন্ধু, তোমাকে যে কথাটা বলছিলাম, সাধারণ মানুষ হিসেবে আমাদের কর্তব্য কি? কোনো শিশুকে কাজে নিযুক্ত হতে দেখলে সেটা কিন্তু স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিলে একেবারেই চলবে না। চায়ের দোকান, কারখানা, গৃহস্থালি কাজ কিংবা অন্য কোনো ক্ষেত্রে শিশু শ্রমিক দেখলে সেই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলতে হবে। নিজেদের বাড়িতে বা কর্মক্ষেত্রে কখনোই এই শিশু শ্রমকে প্রাধান্য দেওয়া যাবে না। আজ শিশু শ্রম বিরোধী দিবসে আমাদের অঙ্গীকার হোক, কোনো শিশুর শৈশব যেন শ্রমের বোঝায় নত না হয়। প্রতিটি শিশুর হাতে থাকুক বই, মনে থাকুক স্বপ্ন, আর সামনে খুলে যাক সম্ভাবনাময় এক সুন্দর আগামী। বন্ধু, শিশু শ্রম মুক্ত ভবিষ্যতের স্বপ্ন দেখাটা অবশ্যই জরুরি, কিন্তু বাস্তবে পরিণত করার জন্য প্রয়োজন ধারাবাহিক কাজ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সক্রিয়

অংশগ্রহণ। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং এনজিওগুলোর ভূমিকা। অনেক সংস্থা এমন শিশুদের খুঁজে বের করার কাজ করে যারা বিভিন্ন কারণে মূলধারার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। কেউ বিদ্যালয় ছেড়েছে, কেউ রাস্তায় জীবন কাটাচ্ছে, কেউ আবার শোষণের পরিবেশে বেড়ে উঠছে। এই শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধু, সময় তো আমাদের চোখ রাঙায়। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু অঙ্কিতা। যুববাণীর আর কোন কোন বন্ধু থাকছে তোমার সঙ্গে, এখন সেটাই জেনে নেওয়ার পালা। বেলা ১১টা থেকে গীতাঞ্জলিতে থাকছে ঋত্বিক এবং পৌলমি। বেলা ১২টা থেকে মৈত্রীতে থাকছে কিংশুক। দুপুর ১টা থেকে গীতাঞ্জলিতে থাকছে শ্রীপর্ণা। বন্ধু, এই শিশুশ্রমের বিষয়টা কিন্তু আমাদের ভুলে গেলে একেবারেই চলবে না। আমাদের ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, আর অবশ্যই সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, কানে রাখতে হবে যুববাণী। যেতে যেতে তোমার জন্য চন্দ্রবিন্দুর এই গানটা থাকছে।

শুনুন নজরুল গীতি শুনলেন অঞ্জনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: এতক্ষণ দ্বিজেন্দ্র গীতি শুনলেন পিয়ালি হালদারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয় পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের মালদায় আজ একটি প্রশাসনিক বৈঠক করবেন। দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে এই বৈঠকটি হওয়ার কথা। মালদা ছাড়াও দুই দিনাজপুর ও মুর্শিদাবাদের প্রশাসনিক শীর্ষকর্তা বিধায়ক সাংসদদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মালদায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্য সরকার দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত 770 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক তৈরির পরিকল্পনা নিয়েছে। পূর্ত দপ্তরের দায়িত্ব নিয়ে মন্ত্রী অজয় পোদ্দার গতকাল একথা জানান। তিনি বলেন, দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত রাস্তার কিছুটা অংশ বিহারের কিষানগঞ্জ হয়ে ঝাড়খণ্ডের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে।
1: দার্জিলিং টু গঙ্গাসাগর, ইট উইল রান থ্রু বিহার, মানে বিহারের কিষানগঞ্জ এলাকাটা অ্যাড হবে। 36 কিলোমিটার আগে থেকে রোড আছে, তাকে আরও ওয়াইড করে ন্যাশনাল হাইওয়ের মতন চকচক করে ওকে অ্যাড করা যাবে। টোটাল লেন্থ উইল বি 770 কিলোমিটার। বিহার ঢুকে আবার পশ্চিমবাংলায় চলে আসবে।
0: মূল ভূখণ্ডের সঙ্গে গঙ্গাসাগরকে যুক্ত করার লক্ষ্যে মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরির পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করার জন্য ইতোমধ্যে উদ্যোগ নিতে শুরু করেছে পূর্ত দপ্তর। দপ্তরের সচিব সহ শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে পূর্তমন্ত্রী বর্ষার আগে রাস্তায় বড় গর্ত বুঝিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। পঠন পাঠনের সুবিধায় স্কুলের পাঠাগারগুলিতে পর্যাপ্ত বই রাখার জন্য রাজ্য সরকার উদ্যোগী হবে বলে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জানিয়েছেন। গতকাল

বিকাশ ভবনের সাংবাদিকদের তিনি বলেন, বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক বই থাকলে গৃহশিক্ষকের উপর নির্ভরতা কমবে। বিদ্যালয়গুলিতে বিজ্ঞান ও আর্থ সামাজিক বিষয়ে বেশ কিছু বই রাখার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানান। গ্রন্থাগারগুলির আধুনিকীকরণ এবং কর্মী নিয়োগের মাধ্যমে সেগুলির পুনরুজ্জীবনে নতুন সরকার সচেষ্ট হবে বলে মন্ত্রী জানিয়েছেন। রাজ্য সরকার কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা প্রকল্প দুটিকে

0: বাংলা শস্য বিমা প্রকল্পকে কেন্দ্রের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় পরিবর্তন করা হবে।
1: যারা যারা কৃষক বন্ধু পেতেন না, যারা পিএম কিষান ও পান না, এই পিএম কিষান তারা পাওয়ার জন্য আবার ওই একই পথে আবেদন করতে পারবেন এবং পিএম কিষানের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। পিএম কিষান যারা পান তাদের কিছু করতে হচ্ছে না।
0: সারের কালোবাজারি রুখতে এবং চাষীদের কাছে সঠিক সময় বীজ পৌঁছে দিতেও নজরদারি চলবে বলে তিনি জানান। বিধানসভায় সইজাল কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি গতকাল 5.5 ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে। সিআইডি সূত্রে খবর, বেশ কিছু প্রশ্নের সদুত্তর না পাওয়ায় তাকে আগামী রবিবার দুপুর 12টার মধ্যে ফের ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। আগে 3 বার হাজিরা এড়ালেও হাইকোর্টের নির্দেশে গতকাল সন্ধ্যে 6টা নাগাদ সিআইডি দপ্তরে যান অভিষেক। জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর সাংবাদিকদের কাছে কিছু জানাননি তিনি। ভবানী ভবন থেকে সোজা যান কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে। রাজ্য জুড়ে আগামী 20 জুন যথাযোগ্য মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে গতকাল এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় রাজ্যের সমস্ত জেলা সদর দপ্তর এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই ঐতিহাসিক দিনটি উদযাপনের জন্য একটি বিশদ রূপরেখা তৈরি করে দেওয়া হয়েছে। রাজ্যের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য, সুদীর্ঘ ইতিহাস এবং আইনসভায় গৃহীত প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্মকে তুলে ধরতে এই বিশেষ উদ্যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আওতাধীন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসি বিধাননগরের ঐকতান সভাগৃহে 20 জুন বিকেল 4টা নাগাদ একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ এতে সহযোগিতা করছে। রাজ্যে আধার পরিষেবাকে আরও সহজ নাগালের মধ্যে পৌঁছে দিতে আরও 4টি আধার সেবা কেন্দ্র চালু করার কথা ঘোষণা করেছে ইউআইডিএআই। নতুন এই আধার সেবা কেন্দ্রগুলি খোলা হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং পুরুলিয়া জেলায়। নতুন 4টি কেন্দ্র চালু হওয়ার পর রাজ্যে মোট আধার সেবা কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12টিতে। মুর্শিদাবাদের বহরমপুরে বেআইনিভাবে রান্নার গ্যাস মজুত, রিফিলিং এবং বিক্রির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত সুজয় হাজরা বহরমপুরের অযোধ্যানগরের বাসিন্দা। 15টি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়া ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পিয়ালি গঙ্গোপাধ্যায়, হারমোনিয়ামে রয়েছেন দেবাশিস অধিকারী। খেয়াল পিয়ালি গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে।

মুলতানির আগে খেয়াল শুনলেন পিয়ালি গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। হারমোনিয়ামে ছিলেন দেবাশিস অধিকারী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখন এ পর্যন্তই, পরবর্তী ঘোষণা একটু পরেই।

শুনলেন নজরুল গীতি অনন্যা মজুমদার বাগচির কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আধুনিক গান শুনছিলেন অমিত কুমার গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন সিং ইজ কিং ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষাল এবং রাহাত ফাতে আলী খানের কণ্ঠে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন। এবারের গানটি শুনবেন থ্রি স্টোরিজ ছায়াছবি থেকে অরিজিৎ সিং এবং জনিতা গান্ধীর কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি নবামী বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ বি ম্যাচে কানাডা আজ বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আজ শুরু হচ্ছে। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। পি ভি সিন্ধু অস্ট্রেলিয়া ওপেন ব্যাডমিন্টনে সেমিফাইনালে উঠেছেন। এশিয়ান গেমসে সোনাজয়ী শুটার যশপাল রানা প্রয়াত। আসছে বিস্তারিত খবরে। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ বির ম্যাচে কানাডা আজ বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। অন্য ম্যাচে আগামীকাল গ্রুপ ডির খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। এদিকে গতকাল উদ্বোধনী ম্যাচে এস্তাদিও আজটেকায় মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়। গোলদাতা জুলিয়ান কুইনোনোস, রাউল খিমেনেজ মেক্সিকোর, তিনজনকে লাল কার্ড দেখানো হয়। মেক্সিকো সিজার মন্টেস, দক্ষিণ আফ্রিকায় ইয়াইয়া সিটহোল ও থেম্বা জাওয়ানে। দ্বিতীয় খেলায় এস্তাদিও গুয়াদালাহারায় আজ দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে পরাজিত করে। চেক প্রজাতন্ত্রের লাদিস্লাভ ক্রেজকে 59 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। দক্ষিণ কোরিয়ার হয়ে হং ইন বেওম 67 মিনিটে গোল করে সমতা ফেরান। 80 মিনিটে ও ইউএন গিউয়ের গোলে দক্ষিণ কোরিয়া এগিয়ে থেকে ম্যাচ শেষ করে। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এসবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। দুটি গ্রুপে মোট 12টি দল এবার বিশ্বকাপে যোগ দিচ্ছে। 7টি স্টেডিয়ামে মোট 33টি খেলা হবে। গ্রুপ ওয়ানে ভারত ও পাকিস্তান ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ টুতে আয়োজক ইংল্যান্ড শ্রীলঙ্কার পাশাপাশি রয়েছে আয়ারল্যান্ড, গতবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। দুটি গ্রুপ থেকে শীর্ষ স্থানাধিকারী দুই দল সেমিফাইনাল খেলবে। সেমিফাইনাল ম্যাচগুলি হবে 30 জুন ও 2রা জুলাই। ফাইনাল খেলা লর্ডসে 5 জুলাই। ধরমশালায় আগামীকাল তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1:30। সিরিজের বাকি দুটি ম্যাচ 17 ও 20 জুন লখনৌ ও চেন্নাইতে অনুষ্ঠিত হবে। কিংস্টনে গতকাল প্রথম টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 7-উইকেটে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। এর ফলে তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 1-0 এগিয়ে গেল। ম্যাচের জন্য প্রয়োজন ছিল 148 রান। ওয়েস্ট ইন্ডিজ 3 উইকেট 4 বলে প্রয়োজনীয় রান তুলে নেয়। এর আগে শ্রীলঙ্কা 9 উইকেটে করেছিল 147 রান। দ্বিতীয় খেলা হবে রবিবার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। দীর্ঘ প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে চলা ক্যারিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বিখ্যাত এই ব্যাটসম্যান। 35 বছর বয়সে কেন ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে 19,346 রান করেছেন, যা নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারের সংগ্রহ করা সর্বোচ্চ আন্তর্জাতিক রান। এর মধ্যে টেস্ট ক্রিকেটে রয়েছে 9,500-এর বেশি রান, যার মধ্যে রয়েছে 33টি সেঞ্চুরি ও 6টি ডাবল সেঞ্চুরি। উইলিয়ামসনের নেতৃত্বে নিউজিল্যান্ড 2019 সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপে ও 2021 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে পৌঁছেছিল। 2021 সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দলে জয়েও নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ব্যাডমিন্টনে সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়া ওপেন মহিলা বিভাগের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পি ভি সিন্ধু। আজ কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের চেন সু ইউকে 21-6, 21-9 ব্যবধানে তিনি পরাজিত করেন। সেমিফাইনালে জাপানের শীর্ষ বাছাই আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন সিন্ধু। ইয়ামাগুচি আজকের কোয়ার্টার ফাইনালে ভারতের তানভি শর্মাকে 21-14, 21-14 ব্যবধানে হারিয়ে দেন। অন্যদিকে প্রতিযোগিতা পুরুষদের ডাবলস বিভাগে ভারতের হরিহরন আমসাকারুনান ও এম আর আর্জুনের জুটি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন। এশিয়ান গেমসে সোনাজয়ী শুটার যশপাল রানা প্রয়াত। সম্প্রতি মিউনিক শুটিং বিশ্বকাপ থেকে ফেরার সময় বিমানে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে দিল্লির একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 49 বছর। ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সূত্রে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। যশপাল রানা অবসরের পর জাতীয় দলের কোচ ছিলেন। গত কয়েক বছর ছিলেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মানু ফাকিরের কোচ। 1994 সালে মিলানে আয়োজিত জুনিয়র বিশ্বকাপের বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতে ছিলেন। এশিয়ান গেমসে 25 মিটার সেন্টার ফায়ার পিস্তলে স্বর্ণপদক জয় করেন। 2006 সালে দোহা এশিয়ান গেমসে 3টি সোনা জিতে সকলের নজর কেড়ে নেন তিনি। একটি ইভেন্টে বিশ্ব রেকর্ড স্পর্শ করেছিলেন। আন্তর্জাতিক স্তরে তিনি 15টি পদক পেয়েছেন, তার মধ্যে 9টি স্বর্ণপদক। ভারত সরকার তাকে পদ্মশ্রীর পাশাপাশি কোচ হিসেবে দ্রোণাচার্য পুরস্কারও দিয়েছে। গ্লোবাল চেস লিগ জিসিএল এ চতুর্থ আসর 3রা সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় বিশ্বের শীর্ষস্থানীয় খেলোয়াড়রা দলভিত্তিক ফরম্যাটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। খেলার খবর শেষ হলো, এরপরের খবর রাত ১০টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে ২৯৭.৬ মিটার অর্থাৎ ১০০৮ কিলোহার্টসে। এখন শুনবেন নানা রঙের গান।

ভক্তিগীতি শুনলেন মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন নানা রঙের গান।

সঞ্চয়তা প্রচার তরঙ্গে শুনছেন নানা রঙের গান। এবার লোকগীতি শুনবেন সুখবিলাস বর্মার কণ্ঠে।

0: mendirikan Bangla Band Bhumi.
1: আরে ও চন্দ্রমুখী লো, তুই কই যাস আবার এই বৈকাল বেলায়? একবার ইদিক পানে চা।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরে নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কোয়াটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। এদিকে সিআইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী মঙ্গলবার 16 জুন আবারও তলব করেছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জ্যাসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। সিওলের একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলককে 30 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনে ব্যাডমিন্টনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে এবং দেশের উন্নয়নের চিত্রকে রূপান্তরিত করছে। তিনি আরও বলেন, গত 12 বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে এবং এর ফলাফল বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান। শ্রী মোদী বলেন, সরকার সক্রিয়ভাবে স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপগুলিকে সাহায্য করছে, যা নারীদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
1: হামারি বহনো কে পাস হুনর ভি থা, মেহনত ভি থি, লেকিন উনে পুঁজি আর অবসর নাহি মিলতে থে। 3 crore মহিলাওঁ কো লখপতি দিদি দিদি বানানে কা জো সংকল্প কিয়া থা ও পুরা হো চুকা হ্যায়।
0: কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চুরি যাওয়া বা বিদেশে পাচার হয়ে যাওয়া প্রত্ন সামগ্রী দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগী। এখনও পর্যন্ত 670 ভাস্কর্য ও পুরাকীর্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। দেশের বৌদ্ধিক ও সভ্যতাগত ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে জ্ঞান ভারত মিশন এক ঐতিহাসিক ভূমিকা নেবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী। পুঁথি উদ্ধার ও সংরক্ষণেও সরকার সচেষ্ট বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ কেন্দ্রের সব উন্নয়নমূলক প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। আগামী মাসের শুরু থেকে রাজ্যে বিকশিত ভারত জি রামজি প্রকল্প শুরু হচ্ছে। কেন্দ্র এবাবদ রাজ্যকে আগাম অর্থবর্ষের জন্য 8,500 কোটি টাকা দিচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নতুন রেকর্ড গড়ে তুলেছেন এবং ভারতকে পুনর্নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। প্রধানমন্ত্রী নয়, তিনি প্রধান জনসেবক হিসেবে দেশের জন্য কাজ করে চলেছেন। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছরের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, এই সময় সরকারের মূল ভিত্তি ছিল লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ এবং ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান, আবাস যোজনা, জল জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন।

0: এই বারো বর্ষের মূল আধারই ছিল এনডিএ তথা বিজেপি সরকারের তথা মাননীয় মোদীজির নেতৃত্বে সরকারের লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র প্রথম, বিরাসত বিকাশ, অর্থাৎ ভারতবর্ষের যে বিরাসত, যে ঐতিহ্য, তাকেও ধরে রাখা, এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে প্রগতি এবং বিকাশ সেটাকেও অগ্রাধিকারের ভিত্তিতে নিয়ে যাওয়া।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখা এবং পুণ্যার্থীদের যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর। অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে নতুন দিল্লিতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী শাহ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে সমগ্র যাত্রাপথে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। শ্রী শাহ ড্রোন, সিসিটিভি এবং উন্নত নজরদারি ব্যবস্থাপনার মতো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিরাপত্তা কাঠামো আরও কঠোর করার উপর জোর দিয়েছেন। যাত্রাপথে থাকা ক্যাম্পগুলিতে বরিষ্ঠ পুলিশ আধিকারিকরা মোতায়েন থাকবেন। উল্লেখ্য, 3 জুলাই থেকে শুরু হয়ে এবারের অমরনাথ যাত্রা চলবে 28 আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকদের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলে মুখ্যমন্ত্রী জানান। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এক ব্যবসায়ীর দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভোটের আগে রানী রাসমণি অ্যাভিনিউয়ে এক সভায় তৃণমূল কংগ্রেস নেত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে যে মন্তব্য করেন তা রীতিমতো প্ররোচনামূলক। উল্লেখ্য, বিতর্কিত মন্তব্যের জন্য এর আগেও শিলিগুড়ি সহ বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগাম জামিনের আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করেছেন ইন্দ্রনীলের আইনজীবী। ইন্দ্রনীল সেনের সঙ্গেই আগাম জামিনে চেয়ে আবেদন জানিয়েছেন তাঁর স্ত্রী মধুচন্দা সেন এবং ধ্রুবজ্যোতি বোস ও রঞ্জন চ্যাটার্জি নামে আরও দুজন। আদালত সূত্রে জানা গেছে, আগামী 17 জুন এই মামলার শুনানি হবে। তদন্তকারী সংস্থা সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী মঙ্গলবার 16 জুন তলব করেছে। সিআইডির আধিকারিকরা আজ আবারও অভিষেকের বাড়িতে যান, কিন্তু তখন সেখানে তিনি ছিলেন না। পরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক সেরে বাড়িতে ফিরে সাংবাদিকদের অভিষেক বলেন, সিআইডি যদি আগে থেকে তাকে জানিয়ে আসত তাহলে তিনি বাড়িতে থাকতে পারতেন। এদিকে অভিষেককে এর আগে স্বাক্ষরকাণ্ড সংক্রান্ত বিষয়ে রবিবার 14 জুন ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি তাকে সোমবার 15 জুন তলব করেছে। সই জালিয়াতির তদন্তে বেলেঘাটা তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে সিআইডি তলব করেছে। রবিবার 14 জুন তাকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাকরণ কর্মসূচি জোর কদমে চলছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গতকাল সন্ধ্যা পর্যন্ত রাজ্যে মোট 70,991 জন কিশোরীকে ওই টিকা দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জ্যাসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব আমেরিকা বিষয়ক এদিন তাকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। হরমুজ প্রণালী ছেড়ে আসা ভারতীয় জাহাজগুলির ওপর ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। ভারত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করার পরই ট্রাম্পের এই মন্তব্য। সিওলের একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে 30 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। উত্তর কোরিয়ার ড্রোন পাঠানোর নির্দেশ দিয়ে উত্তেজনা বাড়ানো, 2024 সালের ডিসেম্বরে সামরিক আইন ঘোষণার সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে সমর্থনের জন্য সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে। প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে শত্রুকে সুবিধা দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো আগামী রবিবার ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

ইচ্ছা ছবির গানের অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন মেরা সায়া ছায়াছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে।

0: শুনছেন মেরা সায়া ছায়াছবির গান, এবার শিল্পী আশা ভোসলে।
1: ঝুমকা গিরারে হায়

সঞ্জিত প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের ছায়াছবির নাম সরস্বতী চন্দ্র। প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

সঞ্জয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে ছায়াছবির নাম জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায়। প্রথম গানটি শুনবেন মুকেশের কণ্ঠে।

पंचायत शुभरिनाम जिस देश में गंगा बहती है। এবারের গানটি শুনবেন মুকেশ, লতা মঙ্গেশকর এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

জয়তা প্রচার তরঙ্গে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন। এবারে ছায়াছবির নাম আধি। আধি ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান শুনবেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গান লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে। ছায়াছবির নাম আধি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে মিডিয়া নভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ

সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো অঞ্চলে হালকা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.0 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.5 ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.0 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2.2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 93%, সর্বনিম্ন পরিমাণ ছিল 62%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 1.4 মিলিমিটার। পশ্চিমবঙ্গের নদী বা উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন আগামীকাল অর্থাৎ 13ই জুন 2026 শনিবারের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলির প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শারদামায়ের বাণী থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, লাভজনকভাবে বেবিকর্ণের চাষ বলবেন ডক্টর কৃষ্ণেন্দু রায়, 6:40 আপনার স্বাস্থ্য, হাত কাঁপা বিষয় বলবেন ডাক্তার সম্পাদিত্য দাস, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার ও ত্রিদীপ চট্টোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত জয়শ্রী রায়চৌধুরী, 8:00 জানা অজানা দেশ বিদেশের অভয়ারণ্য বলবেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায় প্রথম পর্ব, 8:05 তুবড়ি পাইপ ফোন রচনা ও প্রযোজনা স্বপ্নময় চক্রবর্তী, 8:20 নজরুল গীতি অসীমা দুবে, 8:30 শাস্ত্রীয় সঙ্গীত সেতার পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 জেলার চিঠি উত্তর চব্বিশ পরগনা, 10:00 গানের ভেলা উপস্থাপনা শৈলেন চক্রবর্তী, 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনা সৈকত গুপ্ত ও স্বাগতা মুখোপাধ্যায়, 12:00 বাংলার মুখ হাওড়া জেলার জয়নগর গ্রাম থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, 12:33 আধুনিক গান, 1:00 রম্যগীতি, 1:45 মহিলা মহল, 1 কলমে 2 নারী উপস্থাপনা লাকি বণিক, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 সাঁওতালি অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠান, বর্ষাকালে আপনার শিশুর যত্ন বিষয়ে ডাক্তার অমিয় কিস্কুর সাক্ষাৎকার। গীতাঞ্জলির প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনা অর্ঘ্য সর্দার, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রতন কুড়ি, 5:30 সাঁওতালি নাটক মুথান রচনা সীতারাম বসাক প্রযোজনা পরিমল হেমব্রম, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি কাবুমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠান প্রথমে শিশু শ্রম বিরোধী সাংবিধানিক আইন বিষয়ে আইনজীবী প্রদীপ সোরেনের সাক্ষাৎকার, দ্বিতীয় পর্ব পরে লোকগীতি লাবা মুর্মু ও সহশিল্পীবৃন্দ, 6:38 কৃষক ও তার পরিবার কানক

বাগানের যত্ন। ডাক্তার সম্রাট বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। সাতটায় কৃষি কথারাশ্বর, খেত বাঁচাও অভিযান ডক্টর প্রদীপ দের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। সাড়ে সাতটায় বিচিত্র সংবাদ, রাত আটটায় আন্তর্জাতিক সম্পর্কে পররাষ্ট্র নীতি বিষয়ে বিশেষ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। আটটায় স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক ক্রীড়া ম্যাগাজিনের অনুষ্ঠান, উপস্থাপনা নবনীতা রাহা, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। নটায় নজরুল গীতি অসীমা দুবে, 9:15 বাঁশি অশোক বন্দ্যোপাধ্যায়, 9:30 মুখোমুখি রক্তদান আন্দোলন কর্মী ডি আশিসের সাক্ষাৎকার নিয়েছেন কাকলি কাঞ্জি। 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে সঙ্গীতানুষ্ঠান, কর্ণাটকী স্যাক্সোফোন শিল্পী ইউএস প্রসাদ, আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। 11:00 কীর্তন শ্যামলী দাসী, 11:10 আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:00 সুবদ্ধ সঙ্গে ঠুমরী শ্রীমতী লক্ষ্মী শঙ্কর, 6:25 রবীন্দ্রসঙ্গীত জয়শ্রী রায়চৌধুরী, 6:35 রামচরিত মানুষ পর্ব 140, 6:45 রজনীকান্তের গান উৎসব দাস, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা বিতোষক চক্রবর্তী, 8:30 নজরুল গীতি শিল্পী অসীমা দুবে, 8:50 কীর্তন শ্যামলী দাসী, 9:10 রসধারা উপস্থাপনা অঙ্কিত শর্মা, 10:15 অঞ্জুমান উপস্থাপনা শাইস্তা নাচ, 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনা উজমা জাহাঙ্গীর, 12:00 সুরভি উপস্থাপনা অঙ্কিত শর্মা, 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনা উজমা জাহাঙ্গীর, 1:10 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনা উজমা জাহাঙ্গীর, 2:30 শাস্ত্রীয় সঙ্গীত তবলা সৌমেন নন্দী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 নজরুল গীতি অসীমা দুবে, 5:20 উর্বশী উপস্থাপনা অমরনাথ ভট্টাচার্য, 6:10 পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনা শ্রীরূপা সেন, 6:30 পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনা শ্রীরূপা সেন, 7:10 বাঁশি অশোক বন্দ্যোপাধ্যায়, 7:30 দর্পণ উপস্থাপনা অমরনাথ ভট্টাচার্য, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 কাহা কাসান উপস্থাপনা সৈয়দ আওয়াজ আহমেদ, 9:16 স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীত সিনথেসাইজার বিশ্বনাথ গঙ্গোপাধ্যায় উপস্থাপনা শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আগামীকাল অর্থাৎ 13 জুন 2026 শনিবারের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:09:15। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। জয় হিন্দ।